0: সালামত জুড়ে দেখাং সালামত
1: প্রমিস
0: জুড়ে একলা নাকি কুমা প্রমিস করা